0: राव जाधवः अवदत् यत् सर्वकारः योग प्राकृतिक चिकित्सा माध्यमेन कृत्स्नेहि देशे निवारक स्वास्थ्य सेवाः सुदृढीकरोति। नवदिल्ल्याम् आयुष मन्त्रालयस्य संसदीय परामर्शदात्री समित्याः चतुर्थ उपवेशने अध्यक्षतां कुर्वन् श्री जाधवः अवचत् यत् योगः प्राकृतिक चिकित्सा च समग्र निवारक स्वास्थ्य सेवायै भारतस्य शाश्वतं योगदानं वर्तते। अस्मिन् उपवेशने भारते योग प्राकृतिक चिकित्सा क्षेत्रस्य विस्तारे स्वास्थ्य संवर्धन सम्बद्धेषु प्रयासेषु च तथा च पारम्परिक चिकित्सा पद्धतीनां वैश्विक प्रसारे च विस्तरेण चर्चा अभवत्। सः अग्रे सूचितवान् यत् सम्प्रति विश्वस्य 90+ देशेषु अन्ताराष्ट्रिय योग दिवसः समारोहः आचर्यते। इति वार्ताः।
1: आकाशवाणी भवानीपटना समय वर्तमान सकाळ 7:00। এথর আসন্তা শুণবা যে আমাকেন্দ্র প্রচারিত হওয়ার কার্যক্রম সম্পর্কে সূচনা সকাল 7:25 মিনিটে শুণবে ওড়িয়ারে আলোচনা জঙ্গল সুরক্ষা জীবন রক্ষা আলোচক বিশ্বনাথ হোতা চাষর কথা সকাল 7:40 মিনিটে সঙ্গীত লহরীরে আধুনিক গীত শুণবে সকাল 7:45 মিনিটে শিল্পী মানে হলে বাবুল সুপ্রিয় ও শৈলভমা মহাপাত্র গীত গীতাঞ্জলিরে ভক্তি গীত শুণবে সকাল 8:30 মিনিটে শিল্পী তৃপ্তি দাস কবি সম্রাট উপেন্দ্রভঞ্জ কৃত মহাকাব্য বৈদেহেশ বিলাসর সঙ্গীতাত্মক পরিবেশন শুণবে সকাল 8:45 মিনিটে হিন্দি কথাচিত্রর গীত সকাল 9:00 ও ওড়িয়া কথাচিত্রর গীত সকাল 9:30 মিনিটে বিশেষ কার্যক্রম খোলা চরকা প্রচার করবু দিন 10:10 দিন 12:00 প্রচার করবু সুগম সঙ্গীত শিল্পী মানে হলে সুজ্ঞানী বেহেরা মুরলীধর পরিড়া সুচিত্রা পণ্ডা নবকিশোর ভদ্রা ও পুনম মহান্তি মাসিক হিন্দি সাহিত্য পত্রিকা কার্যক্রম ঝরকা শুণবে দিন 12:30 মিনিটে চাষর কথা দিন গোটে 10 মিনিটে মহিলা মানক উদ্দিষ্ট কার্যক্রম শক্তি রূপা প্রচার করবু দিন গোটে 20 মিনিটে হিন্দি কথাচিত্রর গীত শুণবে দিন 2:45 অপরাহ্ন 5:00 শুণবে প্রায়োজিত কার্যক্রম উমঙ্গ রিলে করে প্রচার করবু আকাশবাণী কটক কেন্দ্রর যুববাণী অপরাহ্ন 5:30 এতে শুণবে সিধা প্রসারণের ফোন ইন প্লিজ কার্যক্রম গীতটিয়ে মিতটিয়ে লোকগীত ক্রমে কৃষ্ণগুরু ভজন শুণবে সন্ধ্যা 6:30 পরিবেশন করবে বিষ্ণুশঙ্কর পাত্র ও সাথী জিলা হালচালে কটক জেলা সম্পর্কে শুণবে রাতে 7:25 রিলে করে প্রচার করবু আকাশবাণী কটক কেন্দ্রর চাষবাস রাতে 7:30 রাতে 8:00 কলাহান্ডি লেখক কলা পরিষদর কলাকার পরিবেশিত দেশ বন্দনা শুণবে রাতে 8:15 শুণবে হিন্দি ভক্তি গীত শিল্পী ডিভি পালুস্কর স্পোর্টস কেন রাতে 8:30 স্পটলাইট রাতে 9:15 এবং মনিটক মন্থন রাতে 9:30 এ সমস্ত কার্যক্রম রিলে করে প্রচার করবু আকাশবাণী দিল্লির অনুরোধে হিন্দি কথাচিত্রর গীত রাতে 10:30 শাস্ত্রীয় সঙ্গীত ক্রমে বীণা বাদন শুণবে পরিবেশন করবে সুশ্রী গায়ত্রী এতে শুণবে রাগ শ্রী রাগম ও হিন্দলম এলে আজি আমকেন্দ্র প্রচারিত হওয়ার কার্যক্রম সম্পর্কে সূচনা আকাশবাণী ভবানীপাটনা পরবর্তী কার্যক্রম রিলে করে প্রচার করছু আকাশবাণী কটক কেন্দ্রর।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: AIR at 90.
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইতিলা, রাইট?
2: হলে এ পর্যন্ত এতে স্ট্রং কেমিতে আছে?
3: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
4: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইতিলা, রাইট?
2: হলে এ পর্যন্ত এতে স্ট্রং কেমিতে আছে?
3: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
4: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: শ্রোতা বন্ধু, শুণুলে কেতোটি সুগম সঙ্গীত। শিল্পী মানে লে সুজ্ঞানী বেহেরা, মুরলীধর পরিডা, নন্দকিশোর ভদ্রা এবং আকাশবাণী ভবানী পাটনা। শ্রোতা বন্ধু, বর্তমান প্রচার করছু হিন্দি সাহিত্যিক কার্যক্রম ঝরখা, উপস্থাপনা এবং প্রযোজনার সচিদানন্দ মল্লিক।

0: AIR at 90.
1: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
1: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: হ্যালো
5: হ্যালো,
4: কিয়ে
5: আপনক সহ কিছি মিঠা মিঠা কথা, কিছি অনুভব, কিছি অনুভূতির কথা
4: আম সহ কথা হন্তু ফোন মাধ্যমে প্রত্যেক গুরুবার দিন 11:30 পর্যন্ত।
5: আম ফোন নম্বর হেলা
6: 0667029562329568।
4: মনে রাখন্তু 0667029562329568, এবং এহার প্রসারণ শুনন্তু প্রত্যেক রবিবার দিন সকাল 9:00-10:00 পর্যন্ত।
7: হ্যালো
5: হ্যালো,
7: কিয়ে
5: হ্যালো, আকাশবাণী ভবানী পাটনা।

0: step in positioning India's traditional wellness practice as a global sporting discipline. Addressing a press conference in New Delhi, the minister said Yogasan reflects India's soft power and has emerged as a medium for promoting physical fitness, mental well-being and healthy living across the world. The playoffs in IPL cricket are beginning today with Gujarat Titans taking on defending champions Royal Challengers Bengaluru in Qualifier 1 in Dharamshala this evening. The match is scheduled to begin at 7:30 p.m. The winner of the match will directly advance to the final, while the losing side will get another opportunity in Qualifier 2. The Indian Meteorological Department, IMD, has issued a yellow alert for heatwave conditions today in Delhi. Heatwave conditions in the national capital are expected to continue till tomorrow, with maximum temperatures remaining between 44 and 46 degrees Celsius. IMD predicted severe heatwave conditions also today in places over Haryana, Chandigarh, East Madhya Pradesh, Punjab, Uttar Pradesh, Vidarbha and West Rajasthan. And with that, we end this news bulletin.
1: হিন্দি এবং ইংরাজির সম্বাদ আকাশবাণী দিল্লি কেন্দ্রর আকাশবাণী ভবানী পাটনা সময় বর্তমান অপরাহ্ন 3:10 চলিত অধিবেশনক শেষ করা পূর্ব শুনে নিউ পরবর্তী অধিবেশনর কার্যক্রম সম্পর্কে অপরাহ্ন 5:00 শুণবে প্রায়োজিত কার্যক্রম উমঙ্গ রিলে করে প্রচার করব আকাশবাণী কটক কেন্দ্রর যুববাণী অপরাহ্ন 5:30 শুনেপারে এতে শুণবে সিধা প্রসারণের ফোন ইন প্লিজ কার্যক্রম গীতটি মিতটি লোকগীতরে কৃষ্ণ গুরু ভজন শুণবে সন্ধ্যা 6:30 পরিবেশন করবে বিষ্ণু শঙ্কর পাত্র ও সাথী জিল্লা হালচালে কটক জিল্লা সম্পর্কে শুণবে রাতে 7:25 রিলে করে প্রচার করব আকাশবাণী কটক কেন্দ্রর চাষবাস রাতে 7:30 প্রচার করব দেশবন্দনা রাতে 8:00 কলাহান্ডি লেখক কলা পরিষদ কলাকারঙ্ক দ্বারা পরিবেশিত গীত শুনেপারে রাতে 8:15 শুণবে হিন্দি ভক্তিগীত শিল্পী ডিভি পালুস্কর স্পোর্টস কেন রাতে 8:30 স্পটলাইট রাতে 9:15 এবং মনি টক এন্ড মন্থন রাতে 9:30 এ সমস্ত কার্যক্রম রিলে করে প্রচার করব আকাশবাণী দিল্লি কেন্দ্রর অনুরোধে হিন্দি কথাচিত্রর গীত প্রচার করব রাতে 10:00 রাতে 10:30 শাস্ত্রীয় সঙ্গীত ক্রমে বীণাবাদন শুণবে পরিবেশন করবে সুশ্রী গায়ত্রী এতে শুণবে রাগ শ্রীরাগম ও হিন্দোলম শ্রোতাবন্ধু এ পরবর্তী অধিবেশনর কার্যক্রম সম্পর্কে এইটি রাখুছু আজির দ্বিতীয় অধিবেশনক পুনি উপস্থিত হব তৃতীয় অধিবেশনর কার্যক্রম সহ অপরাহ্ন 5:00 সেতবে যে বিদায় দিয়ন্তু।

যুববাণী শেষহেলা আকাশবাণী ভবানী পাটনা শ্রোতাবন্ধু প্রবল গ্রীষ্মর অনুভূতি হচ্ছে জনজীবন অস্তব্যস্ত হয়ে পড়ুছি তেণু আসন্তু সতর্ক রহিবা টান খরারে বাহারকু যা না হালুকা ফিকা ঠিলা সুতালুকা ব্যবহার করিবা ঘরে পরদা টাণিবা রাতের ঝরকা খোলা রখিবা যেতে সম্ভব ঠান্ডা পানিরে গাধোইবা শোষ নথিলে মধ্যে প্রচুর ঠান্ডা পানি পিইবা ওআরএস পাউডার কিংবা ঘরে উপলব্ধ পানীয় এই যেমিতি লসি গোলদহি তোরাণী লেম্বু পানি প্রচুর পরিমাণে পিইবা গরিষ্ঠ খাদ্য খাইবা নাহি চা কফি মাদকদ্রব্য এবং কার্বনযুক্ত ঠান্ডা পানীয় ব্যবহার করিবা নাহি যদি বাহারকু যাওয়াকে পড়ে সাথে কলা চশমা জোতা চপল ধলা ছতা বা টোপি ব্যবহার করিবা সাঙ্গরে পানি বোতল নেওয়াকু জমারু ভুলিবা নাহি আকাশবাণী ভবানী পাটনা আমার পরবর্তী কার্যক্রম প্রথমে হিন্দিরে সম্বাদ এবং পরে ইংরাজিরে সম্বাদ রিলে করে শুনেছি আকাশবাণী দিল্লি কিছুক্ষণ মধ্যে।

0: AIR at 90.
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: এদর কার্যক্রম সম্পর্কে সূচনা দেউছু প্রথমে চলিত অধিবেশনর। আজি সন্ধ্যা 6:30 লোকগীত ক্রমে প্রচার করিব কৃষ্ণপুরী ভজন, পরিবেশন করিবে বিষ্ণুশঙ্কর পাত্র ও সাথী। জেলা হালচাল ক্রমে কটক জেলা সম্পর্কের রিলেকে শুনেব আকাশবাণী কটক কেন্দ্র রাতে 7:25। আম প্রিয় কৃষক ভাই ভী মানুষ কার্যক্রম চাষবাস প্রচার করিব রাতে 7:30। রাতে 8:00 দেশবন্দনা পরিবেশন করিবে কলাহান্ডি লেখকলা পরিষদর শিল্পী মানে। রাতে 8:15 প্রচার করিব হিন্দি ভক্তি গীত শিল্পী ডিভি পলুস্কর। স্পোর্টস গান রাতে 8:30, স্পটলাইট রাতে 9:15 এবং মনিটঙ্কন মন্থন রাতে 9:30। কার্যক্রম সবু রিলিক শুনেব আকাশবাণী দিল্লি। শ্রোতাবন্ধু অনুরোধে প্রচার করিব হিন্দি কথাচিত্রের গীত রাতে 10:00। রাতে 10:30 শাস্ত্রীয় সঙ্গীতের কার্যক্রম। এই ক্রমে আজি শুনিবে সুশ্রী গায়ত্রী বীণা বাদন, শিল্পী পরিবেশন করিবে রাগ শ্রীরাগম এবং হিন্দুলম। এটি চলিত অধিবেশনের কার্যক্রম সম্পর্কের সূচনা। এথর আসন্তকালীর কার্যক্রমে আসন্তকালী বুধবার সকালে 6:10 প্রচার করিব ভক্তিগীতের কার্যক্রম বন্দনা। বন্দনার শিল্পীমান হলে গুরুপ্রসাদ দাস, শ্যামামণি দেবী, উপেন্দ্র কুমার মিশ্র, শৈলভামা মহাপাত্র ও বাদল কুমার আচার্য। কার্যক্রম চেতন চিন্তন শুণবে সকালে 6:30। অতিবড়ি জগন্নাথ দাস বিরচিত পবিত্র শ্রীমদ ভাগবত প্রচার করিব সকাল 6:35। গীত গীতাঞ্জলি ক্রমে প্রচার করিব কতটি আধুনিক গীত সকাল 7:25। শিল্পী মানে হলে বিকাশ দাস, করুণাকর ও রবীন্দ্রনাথ মিশ্র। চাষের কথা 7:40। পুরাতন ক্রমে প্রচার করিব ছন্দ সকাল 7:45, শিল্পী রাজলক্ষ্মী সাহু। কবি সম্রাট উপেন্দ্র ভঞ্জকৃত মহাকাব্য বৈদেশী বিলাসের সঙ্গীতাত্মক পরিবেশন সকাল 8:30। সকাল 9:00 হিন্দি কথাচিত্রের গীত, সকাল 9:30 ওড়িয়া কথাচিত্রের গীত। আমার বিশেষ কার্যক্রম খোলা ঝরকা শুণবে সকাল 10:10। দিন 12:00 প্রচার করিব লোকগীত ক্রমে দাসকাঠিয়া গীত পরিবেশন করিবে মঙ্গুলি মিশ্র ও মৃত্যুঞ্জয় সাহু। সুগম সঙ্গীত দিন 12:30 শিল্পী মানে হলে প্রণব কিশোর পট্টনায়ক, শ্যামামণি দেবী, আদ্যাশা দাস এবং রতিকান্ত শতপথী। চাষের কথা দিন 1:10। মহিলা উদ্দিষ্ট কার্যক্রম শক্তিরূপ প্রচার করিব দিন 1:20। হিন্দি কথাচিত্রের গীত শুণবে দিন 2:45। অপরাহ্ন 5:00 প্রায়োজিত কার্যক্রম উমঙ্গ রিলেকে শুণবু আকাশবাণী কটক কেন্দ্র। অপরাহ্ন 5:30 যুববাণী, এতে শুণবে খেল পত্রিকা খেল খেলাড়ি। সন্ধ্যা 6:30 সমন্বিত কার্যক্রম উজ্জ্বল আম দেশ। রাতে 7:25 জেলা কার্যক্রমে দেবগড় জেলা সম্পর্কে কার্যক্রম দ্বারা রিলেকে শুণবু আকাশবাণী কটক কেন্দ্র। আম প্রিয় কৃষক ভাই ভী মান কার্যক্রম চাষবাস প্রচার করিব রাতে 7:30। রাতে 8:00 গীত গজলের কার্যক্রম শিল্পী রূপ জোহরি। রাতে 8:15 আঞ্চলিক গীতক্রমে প্রচার করিব কতটি কলাহান্ডিয়া গীত পরিবেশন করিবে শিল্পী ক্ষিতিরাম সাহু ও সাথী। রাতে 8:30 স্পোর্টস গান, রাতে 9:15 স্পটলাইট, রাতে 9:30 চর্চা গাঁ বিষয়ে কার্যক্রম সবু রিলেকে শুণবু আকাশবাণী দিল্লি। শাস্ত্রীয় সঙ্গীত ক্রমে শাস্ত্রীয় গায়ন শুণবে রাতে 10:30 শিল্পী গিরিজা দেবী। শিল্পী পরিবেশন করিবে রাগ পূর্বী।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষা বর্ষা নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: শুনিছন্তি হিন্দি ভক্তি গীত আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর। আজি কার্যক্রমের শিল্পী হচ্ছেন ডিভি পলস্কর।